আসিলে। আইকবেনু, আইজ 13 জুলাই, গোয়েকারাংচে কাঁড়িজ অভিমানান ফুলতা, কারণ আইজ হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীত আনি গোয়েচে নাও ওয়ের কাড়পী গান সরস্বতী সুরশ্রী কেসরবাই কেরকর হাঁজি জয়ন্তী। 13 জুলাই 1892 দিসা ফোন্ড্যাচ্যা কেরি গাঁওয়ান জন্মিল্লি। নোবেল পুরস্কার বিজেতে রবীন্দ্রনাথ টাগোর কেসরবাইচে গানে আইকুন ইতলে প্রসন্ন জালে কি তাণী কেসরবাই হাঁকা সুরশ্রী হি পদবী দিলি। সগ্যাত মহত্বাচী আনি মানাচী গজাল ম্হয়্যার 1977 সালা অন্তরাড়াত মানব জাতিচী সগ্যাত বরী কামগিরি দাখোপাক ভয়েজ গোল্ডন রেকর্ড ধাড়লে তেন্না মোৎসার্ট বেথোভেন সারখ্যা সংসারিক নামনা মেলিল্লি দিগ্গজা বাংড়া ভারতাচে প্রতিনিধিত্ব করপাক ফক্ত একুচ মনশাচে আওয়াজ বেচলো তো ম্হয়্যার আমচা কেসরবাই কেরকর হাঁচো। আইজুই তাঁচো হো আওয়াজ অন্তরাড়াচ্যা অথাঙ্গ দরিয়ান ঘুঁতা আসতলো। আইকবেনো, ইয়া খিণাক আইকুয়া ডক্টর শকুন্তলা ভরণে হাঁচা আওয়াজান হে কোঁকণী গীত।